0: บันเละกี exercise ขนังบันเป็นคลันยาอุกลองสนามบัดกุมจุรุยากะดูขอดแมทกะจึงงีเตงีเดบันยะเละบันขี้บันบันนุมยาช่องทันหากะชิจักกะบันยะเละบันตรอินูอินูอีกัมนีกินจา exercise บันลองแอคทีฟบันนำช่องทันเนี่ยบันคำเป็นดูนายกันนี่กับจิงช่องสลัมเตะกี่องรูบางีเดบันเบียงกับรุกอมทียรุกอมเดมกับจงีงีเดบันดอนกับบ้าเห็นยาวหดุพระกันตาหากชิมีดบางีเดบันยัดทียบ้าบันลัดนักนี่กินนี่กับจิงสตัมบัดคำตั้มเล่มบันเป็นดูนาคุ้มกินูกินูกิสตรีสลันนี่กับจิงมุดจิงประคัดกับจงีงีเดบันPersyang ban le ki kinja meditation la ne ki kinja yoga la ne ki kinja breathing exercises ki bala ban pin jai jai ya ki jing mut jing par khat ka jangi but nila ru ban persyang da ki kinja music therapy la ne kum kinu kinu ki kam jing ya rap eki way but ki don ru manta ki bon ki ne ki kinja digital tools mo ki bangi don te ki bangi la ban pin don kam ban bot dien ya ka calories jong phi ya ka ru kom ya ru kom le exercise ka jong phi ni wat ya ka ru kom thia ka jong phi tila dangi pendon kam da kini ki kinja tools ni la ban bu din ya la ka jong ka kot ka khia te kha do do nga kwa ban ong ba ka jing sumar ba ya ka hypertension ka dei ka ba benta ka ba kong san na ka benta ka jing kot jing khia ya phi ba ro wat tang ki jing le ibarit ru ki la ban wan ra ka jing kala ka ba bha lada pem tikna kum nu ban sumaria la de ne pio e yakinu kinu ki dakishin de ban pin e la de ha ki nong sumar la ne ki doctor bala ban yarap e phi ban tip yakin sen jam ki babot te lingba ka ni ka office jong ka composite regional center for persons with disability ka badan hapo Montfort building dan kiti kan sa pen long ka free health camp ha ka arpu wai tarik ubnai me ar hajar arpun rio nadu ka por khanda shteng ha ka bakin don ki doctor ki ba la pintibit yala de ha ki liang jong ka ortho ent but general physician but kan don ka free hearing test te snobha ya wan but ye shim ke ni ka kabu bo ha khmat ya ka kot ka khya jong phi khuble shibun
1: Pilih snow mentan ni katuk jingkran ha ka bai dai bagi jingra ke ka world hypertension day arajar arpun rio but I bala warna et ka jingkran idi Dr. Ines K. Warshong
2: Hey Ribor, me pili yuli tu kudun. Eme ngapit baka dun em kutuku sha plus F. Plus F ayuli kata. Mitip, haka baam ke bangi baam, lada dunai ki nutrien bat ki vitamin, ka kata ayah ke med, ka bor perkat, wat ya kikam ki jam baman gas ngiru. Te, haba pitir ukha, u ata, kamlu, ka umpenyang negadut, ki badun ya ke sha plus F, ki yo ki vitamin haringkat ke jing tau janai. Pendon kam da ki tiar ki badun ya ke sha plus F, na ka bentak ke jing im ke babha, na ki nutrition ki bapura, bat ban yo ke jing mentoy, kam tam e, haka kot ke kya. Lapin mi da ka Commissionerate of Food Safety Meghalaya, Shillong.
1: Kublai pi barro ke parlok nos ngap anaga por ngi priang subhai pi shekane ke program ki surya ro tengane step ngi dan mapesngo shapi ki katuk ngi surya ro mengingat bagi ngi jingruai ki bangin pesngo shapi kina long ngi jingker kui pi we pi we ngi sedang ya ke program da ke bangi ngap sha ya ki katuk ngi surya ro jong diwes frankly riwan double i kerteng ngadan kam traya me ba jisu nong up lang brot jonga

কনিতক আকাশবাণী শিলং কি খবর হেকটিন জেন্টিয়া কি ও পুরে চফি দা উপনছি লক্যাং তাহা ছুয়া ও পয় চকি খবর কি উপনিয়া তানি পে ছুয়া ই ইগিনি কি মাত কি কং সান দাও সাম মন্ত্রী রংবা আদো গরি ইন্ডিয়া নরেন্দ্র মোদি ইগি মুর কি ও প্রোগ্রাম মান কি বা আকাশবাণী হা কালি ভা উইত্রিক ইং নাই সান দপন্ডেপ জেগলে নিয়াম গব খাদ্য আহি তো ও মেট কোরাং সা ইং উম সাত হিমা সরা উখ্র উফলা উ হামি ঘালিয়া মানু ইদুর ছ প্রথায় লংবা ইজিংছাম হেথোবনিয়া রখি ওয়েলে কমেন ক এনপিপি উইমেন্স ফ্রন্ট উমরয় ব্লক ইগাসঙি ইয়ং কি মানবে কিনি দক কি খবর কিওবনিয়া উমন্ত্রী রংবা আদো ইয়ংগরি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দায় সামু ইমুট কিয়ং ও ওর ইং সুন ইংগরি ইন্ডিয়া ওকাম জোলে কি সাবার ইংগরি হক প্রোগ্রাম গো চিজেন জিবনাই ইং কমান কি বাদ হক আকাশবাণী